0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে দ্বৈত কণ্ঠে জিতেন্দ্রনাথ পটনায়ক এবং কস্তুরী রথ।

0: বুঝেনা কে মন কথা, বুঝেনা কে মন
1: কথা। রীনা সেন গাইথিবা গীতটিকু শুনিলে প্রভাংশ সামন্তরায়ঙ্কর রচনারু, সঙ্গীত নির্দেশনা দেইথিলে সৌমিত্র রায়। আপনমানে সুগম সঙ্গীত শুনিছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রৰ।

শুনিলে কেতুটি লঘু সঙ্গীত আকাশবাণী জয়পুর কেন্দ্র। আমার পরবর্তী কার্যক্রম লোকগীত, এই ক্রমে শুনন্তু পালা। শিল্পী লিঙ্গরাজ বেহেরা এবং সাথী মানে পরিবেশন করছেন কৃষ্ণ সুদামা।

আকাশবাণী জয়পুর প্রচার করেছু কতটি হিন্দি কথাচিত্রর গীত শুনন্তু কিছি সূচনা এবং বিজ্ঞাপন পরে।

0: তাই তাঙ্গি ইয়াবা ওড়ে ককার পদা বারাই তাকে জহরা নিজ মামা আকাশবাণী কেন্দ্র জয়পুর স্টুডিও তাহাড কথা হল তাকে নানুমাই শ্যামসুন্দর পূজারে ওড়ে না তলে এলিনা মান্ডিঙ্গা বপি মানে জহরা এলিনা
1: জহরা দাদা না বাকিটি যাকা আয়া বা তাই তাঙ্গি সবু তীর জহরা
0: এলিনা বপি আতে মার মেসি নাই এই যে উড়া ডলা মিলা নাই ভিতর মাঞ্জানরে তামি পাই ঝি অঙ্গনবাড়ি কেন্দ্র মাঞ্জানে
1: হ্যাঁ মাঞ্জানে দাদা
0: ইদি তো সবু নাই আমি ওটাই কাজা নাই আপে উড়া নাই আপে বারেতাণ মাঞ্জানু কাজা নাই ইচ্ছারে তো অঙ্গনবাড়ি কেন্দ্র হচ্ছে সারে রিন্ডিস কে মাঞ্জানু কে
1: হ্যাঁ কাজা নাই সারে রিন্ডা আপে তিন গোটা আপে লাই
0: সরকার হুই হান্ডরে এমতি পাই হান্ডরে ইচ্ছার মা ডলা মিলা আমি ওটাই কি উড়া ককার পদা মিলা মাঞ্জানু তাম্বু এনে কি নেহে প্রথমাতে তাম্ব এনেকি রচকা শিক্ষা বেটানু ক্যাচার এনে শিক্ষা যে মারো এনেকি সফা সুতরাড় হয়ে নাই নেহকে এনেকি সফা কি নাই এলে কথা হলে তাম্বু বেশিমন তানি তলে ওড়র কথা সকে নেহি নেহি কথা যে শিক্ষাতে কথা পাট জাপিন কথা তাম্বু বেশিনু তো তলি সে তো পাটা এলাহ জাপনি কথা তাম্বু এনেকি পাটা জাপন সার তো কোকার পদা বাহরে আজিনরে এদা পাই যে তাম্বু তলে সে পাচু তলে কাহু তলে গেতু তলে ইলা হি অঙ্গনবাড়ি কেন্দ্র তা পাটা জাপিবে আনে কথা
1: ও দাদা এলা এ অঙ্গনবাড়ি তা কোকার পদা পাট জাপিনু
0: এম্বা টে মঞ্জা হা এম্বা হাচি সার কোকার পদা রচকা বাসাসকে পুনেরে তাম্বু মা কুই লোক তো কোকার পদা তো প্রথমে মাতৃভাষা এচার কুবি কে আয়
1: হ্যাঁ কুয়ে দাদা তাম্বু ও গেটে তো আয়া বাসিকা কুবি হাডা সার এবার কুয়ে হাডা নেরকে আয়
0: ওর মার মেসে নাই সবু বারে নাটা তো মার কুই তলে হাডা হিম নাই ওর কোকার পদাঁসকে কুবি ওড়িয়া ওড়ে এছে বেলে তা জাপিনু তা গাড়ে কাজ দিয়ে কুবি

0: পাঁচু তো মারো ব্যঞ্জিচ ই পাঁচু ব্যঞ্জন মাঙ্গো বেশি এ রাহাও তাতে আতে নে মারো ওর কথা হাডান
1: রচকা আজকাল তো খারা দিনে ওড়ে বেড়ি দিনাস কি ওড়ে এই সময় তা হারকা অরণ্ডি রোগ মানে এদিয়াতে অংশুঘাত রোগ ইঞ্জিনিয়ারি অংশুঘাত ইঞ্জিনিয়ারি এদা পাই ই অংশুঘাত প্রতি মারো এনেকি সতর্ক ওড়ে না দি মানে এ কথাতে গাড়েকা হাডান ওড়ে মনে ইটিন মার আয়কি ই অংশুঘাত সার গাড়ি খারা হিনে ই খারা পুটা মারো এই খারা যদি গাড়া হেনে এছারে আমি গোটা এছে বেলা তা মাদে না হিনে এদা পাই সববেলা মার লাই হলি এমনি খামালোড়া কিনি লোক চাষী বাসী লোক লাই হলি হা হা মার খামালোড়া কিন ওড়ে মিলোড়া কি মার খামালোড়া কিন মাদেন পুটা হ্যাঁ মার কামা টাগা কারা তো কিনি কথা এই টাগা কারা তলে হেনা কি অসুবিধা হেনে এছারে মা শরীর ইচি সার মা আঙ্গা উড়লি গাড়ি পরিশ্রম ক্যাপ ওড়ে মার মাঞ্জা হা গাড়েকা সতর্কা রইনা দি মানে
0: এলাহি অংশুঘাতটি মারো এলাকি সতর্ক রহিন ওড়ে মারো এই যু নিশা দ্রব্যটি যাক দূরে রহিন
1: ওড়ে বুড়া বুড়ি আতরে আমি এটার কি অসুস্থ লোক আতরে ওড়ে কোকার পদা উনা উনা ওড়ে গর্ভবতী ইয়া আমা হ্যাঁ ওড়ে রক্তচাপ মানে লোক আমি এটার কি মধুমেহ রোগ ইঞ্জিনে এলে তো লোক হলে ই গাড়ি হারে করার তা তাকে সতর্ক হ্যাঁ মারো ই কারা তাহলে মারো হনি কথা হা এ
0: মার যদি ই বেশি টাগা হিনাটি বাহারি হানইচি সারে মার এনে কিন কি মা তারু তাই কি উদিতি গামসা এদানে পরীক্ষা করিন হানা আর গুড়গু আহান তানা তালে কলা চশমা ইঞ্জিন এদানি তূর্ণ ওড়ে পাঁডিয়া জাকা মেদিন ওড়ে এইউ থন্ডা পাঁ আসানা হান
1: সরবত আপে থন্ডা পাঁ আপে লেম্বু আপে ইলে তাহলে মার গহনাদি মানে নিশা সারে কার্ড আপ আমাটে গুটকা আপে বিড়ি সিগারেট ইলে জিনিস হলে গহনি কথা
0: ওড়ে যদি মার বাহারি হাজানা ইজওয়াতি সারে বেশি মাত্রা তা লাইকি মার এই উন ওড়ে লেম্বু সরবত জাকা উন
1: ওড়ে মজা তাই ভাই মার রচকা হালকা আমি গেটা কি সুতালু গাইনারি এবং তূর্ণ ওড়ে হারে গামা গাড়ি কে আগেটা হারে মোটা আটা হেরে পাতাড়া হুলু হুলা লেতে হাম্বর দুকিস মার ব্যবহার কিন
0: ওড়ে মাঙ্গ বেশি এদি হালিয়া অত্যা সারে মার এন কিন মার বিশ্রাম অন্য সাই আহা মানবি না
1: সতা কথা ওড়ে অর কথা দেহ দেহ কি মার হারকা যদি জাল বহ হিজানি ছারে কি আমা গুতি হিরে অটা অটা হচ্ছে ছারে ওড়ে সঙ্গে সঙ্গে আমার এমনি মানে ওয়ারেস এই পণা এই সর্বত এই মার ঘনা দি মানে
0: ওর যদি আম্ব যদি অংশুঘাত রোগ আহানবি নেচে মার আই কি তানা আঙ্গত আঙ্গাতা বরফ ঘষ কা কাতা ওড়ে মার যদি তাঙ্গ যদি অংশুঘাত রোগ আহানবি নেচে ছারে মানে ডক্টর তানা হাজানা তসবিগিনি কাতা
1: হেমাটে মজা কি ওয়ারেস সবুবে দারিতে ইটানি কথা এবার গহনাই কথা যদি আমার কি যোগ অংশঘাত আচারে তিরুয়া হানাই তারুণ তিরুয়া নেই আমি তোর গাছকে হানাই এদা পাই যে মার নাটক মজা নে আশা মজা নে

0: অঙ্গনবাড়ি মানে এবার কাজকে পরামর্শ নেই মানে ওটা দারিমিনি স্বাস্থ্য কেন্দ্র হাজাসকে সরকার তান্তিসকে ই অংশগাত থাকিছি রচেকে মাগণার সুবিধা মানে সুবিধা মানে এদাম পাইছি সরকারি স্কে হসপিটাল তাহা এ অংশগাত তাকে আমারকে যদি নাহি আহাম নেছি স্যার সরকার তরফরু ফ্রি তলে চিকিৎসাকে আনে পুনেলে যে কার্যক্রম হাট তাকে রিদিনা মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনাপুটা 12:30 তা ওয়েস্পি আহিনে
0: মঙ্গা হলে চিঠি হে আদু মা ঠিকণাতে পুনেলে যে কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলাতে করাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকে জহরা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1917 বিশ্বাস রাখি এবং আজ সিমেন্ট উপরে
2: শক্তি যা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଶୁଣନ୍ତୁ ମଧ୍ୟପ୍ରଦେଶର ବୁନ୍ଦେଲଖଣ୍ଡୀ ଲୋକଗୀତଟିଏ ସମବେତ କଣ୍ଠରେ।

শিক্ষা কেতে নির্ভরযোগ্য এ সম্পর্কে পরে জানিবা কথার শুনিবে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট সম্পর্কে সূচনাটি এদিকে শেষ হল আকাশবাণী জয়পুর প্রচার করুছু কিশোর ভারতী কার্যক্রম প্রযোজনা মনোজ কুমার পূজারী উপস্থাপনা মিনতি রানী নন্দা।

এথার শিল্পীমানী হেলে অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণ, গীতিকার কার্তিক অবস্থি, সঙ্গীত বালি ব্রহ্মভট্ট, কথাচিত্র হাম তুমারে হে সনম।

कहो ना प्यार है। এই কথাচিত্রর গীতটিকে সুমন্ত শেষরে শিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক, গীতিকার সাবন কুমার, সঙ্গীত রাজেশ রোশন।

এতেবেলে যাই কার্যক্রমে লেগে প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্র আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র শুণন্তু আজ আমার সান্ধ্য অধিবেশনের প্রচার হওয়া থিবা কার্যক্রমগুলিক সম্পর্কে কিছু সূচনা আজ অপরাহ্ন পাঁচটায় যুববাণী এতে শুণবে অনলাইন শিক্ষা কেতে নির্ভরযোগ্য এ সম্পর্কে সাক্ষাৎকারটিয়ে পরে জানিবা কথারে রহিছে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট চৈতিজান কার্যক্রম শুণবে অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে এতে হালচাল রয়েছে মিলিমিশি শান্তিরে রহিবা ভেটঘাটে জানিবে সোলার লগাই দেলে কাই সুবিধা মিলসি শেষে সাক্ষাৎকারে শুণবে আমার ই অঞ্চল লগে তরভুজ চাষ হয়েছি কি না সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে শুণবে কতোটি হিন্দি চলচ্চিত্রর গীত শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা ছটা বাজি কোড়িয়ে মিনিটে কতোটি হিন্দি ভজন শুণবে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শিল্পী মানে হলে নরেন্দ্র চঞ্চল এবং আশা ভোসলে সন্ধ্যা ছটা বাজি পঞ্চাবন মিনিটে আজির প্রসঙ্গ এবং রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে জেলা হালচালে শুণবে রায়গড়া জেলা সম্পর্কে রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে শুণবে বনানী কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র কতোটি ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব রাতে সাতটা এবং রাতে আঠটায় পরিবার কল্যাণ কার্যক্রম আম ঘর আম সংসার শুণবে রাতে আঠটা বাজি পনের মিনিটে এতে সাক্ষাৎকারে রয়েছে শিশুঙ্ সঠিক পোষণ কেতে আবশ্যক পরে পরে শুণবে মাসিক ধর্ম সময়ের স্বচ্ছতা প্রতি সচেতনতা সম্পর্কে রাতে আঠটা বাজি তিরিশ মিনিটে শুণবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম এতে শুণবে খেয়াল এই কার্যক্রমে পণ্ডিত অজয় পোহানকর পরিবেশন করেছেন রাগ বাগেশ্রী রাতে নটা বাজি তিরিশ মিনিটে শুণবে অখিল ভারতীয় হিন্দি চলচ্চিত্র পত্রিকার কার্যক্রম এবং রাতে দশটায় শুণবে অখিল ভারতীয় সঙ্গীতর কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির এথিলা আজ আমার সান্ধ্য অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রমগুলিক সম্পর্কে কিছু সূচনা আকাশবাণী জয়পুর সময় বর্তমান দিন দুইটা বাজি অটচাশ মিনিট তিরিশ সেকেন্ড এইটি শেষ করছু আজির প্রথম অধিবেশন আমার সান্ধ্য অধিবেশন আরম্ভ করব আজ অপরাহ্ন পাঁচটায় সেতবে যাই শুণিথা মুম্বাই বিবিধ ভারতীর সিধা প্রসারণ এফএম শহে তিন দশমিক ছ মেগাহট যোগে এবং আপনার মোবাইল ফোনে প্রসার ভারতীর নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং অ্যাপ জরিয়া তাহলে অপরাহ্ন পাঁচটা যায় বিদায় দিয়ে আমাকে।

0: ଜୁହାର ଲାଗ ଭାଇ ବୋନି ମନ
1: ଜୁହାର ଜୁହାର ମୁଁ ସମରା ପିଲା
0: ଆଲେ
1: ଆପା জবর দিন
0: জবর
1: দিন সাইলুস আর কাইটা বে কাই বেল অলপ হয়ে গেল বলে কাইটা বাপা এটা আমার সাইল কাই ঘর ঘর ভিতরে জাটি ঝগড়া চাল আছো জয়ন্তী নাই গোটে পিলা যাই করি সে বল বাজি গেলা এতে আমার পিলাকে তুমি জান জান করি বাজাইলাস বলি সে সান লোক মাড় গল তো এলাইবে সে বড় লোক সবু মাড় গল সে সাই সাই ভিতরে মাড় গল না কেতে সে বুঝাই করি আইলে মিশা অলপ নাই নি
0: তুমি বড় লোক এই করে যদি তোমার ভিতরে সমাধান ন করে পারলানি কাতা কে আর সান সান পিলা কাইটে শিখবাই ওই অল্প যদি বাজি গলা বাবু খেলতে রেলাই তো বাজি গেলা কই দিলে তোর এইসি কি নাই আর সেটা কার গোলদন বড়াইলে কাইটা এসি
1: খেলবা
0: কাজারি আহ মনকে মনা তো করি নয়।

0: বাবুকে শুনাইল গীত আর আমার জন ভাই বইন মানে রেডিও শুনলাই হাই মানে গীত শুনাই এলে মুই মিশা ওর কথা জিকাই
1: যাই
0: রেলি খাই জিকাই আছি শুনে দেউ
1: শুনে দেউ তবে আরে
2: আলে বইনি তোমার না কাইটা
3: আমার নাম সুভদ্রা ভূমিয়া
2: তোমার গাঁ কোনটি
3: আমার গাঁ বারংগুড়া জিপি রানীগুড়া তানা কুন্দ্রা পোস্ট অফিস বসাঙ্গুড়া
2: তুমি কাই পাইটি করলাসনি
3: আমি কাই পাইটি নাই আমার পাইটি এবে তো আমি গ্রুপ দশটা মা গ্রুপ এলুছো
2: গ্রুপ বলে কাই গ্রুপ
3: এসএসজি গ্রুপ
2: এসএসজি গ্রুপ বলে তোমার গ্রুপ লাগে কেতটা মাই বিলাইনি
3: আমার গ্রুপ লাগে দশটা মাই যেছু
2: তোমার গ্রুপ লাগে কাই কাম করবা কাজে নিষ্পত্তি নেলা আসাত
3: আমার গ্রুপ লাগে আমি দশটা বৈঠক বসি আমি কোনটা করলে আমি চার না বেনিফিট মিলছি আমাকে বলি আমি রোববার কে রোববার আমার গ্রুপ গ্রুপ আলোচনা আইছি আরে এবে কুকুরা চাষ করবা পাই যে ছ মাসের পাই আমি কুকুরা চাষ করবাকে আমি 40,000 ফ্রি রে বইটা দিলাই
2: তোমকে ইয়ে কাম করবা খাজে ছাড় মিললা নাকি তোমকে মাইজি রেখি মনকে
3: ছাড় মিললা নি মাইজি রেখি মনকে আরে আমি সে আমার ব্যাংক ডোঙর পাউছি ডোঙর পাউছি ব্যাংকে আমার 50,000 আমি জমা করলুছি সে আমার লক্ষে টাকা দেলা তার এবে লক্ষে 10,000
2: এলে ছ মাসের খাতে তুমি বেপার করলে আছিস কি
3: হ্যাঁ এবে আরি ফার্স্ট গ্রুপ আমি 20 লোক রইলু সে 20 লোক গ্রুপ রইলা ভিতরে টিকে আমার মা বইনি মন অল্প কেসে পেসে পারাইলাই তোকে তুই বান্ধ বলে সে বান্ধ বলে সব কেসে পেসে পারাইলাই কিনে আমার মাইজি মনের গ্রুপ ছাড়া আর অন্য ডাবু কাইটা না মিলে আমি দুইটা গ্রুপ বাদ হয়েছি বলি 10টা গ্রুপ 10 লোক লাগা দুইটা গ্রুপ হয়ে গেল
2: সে দুইটা গ্রুপ যাকে সে কুকুরা চাষা খোলাস নাকি কাইটা
3: কুকুরা চাষ এবে আমি ছ মাসের পাই আমি ফিরি রে দিয়ে দিলাই কলন্তর নাই ছ মাসকে আমি তাঁকর পয়সা ফেরাই দিলু আমার নিজে সেটি নিজের পয়সা লাগাই করি কুকুরা চাষ মন আমি করলু সেটা
2: এলে এটা তুমি যেন কুকুরা চাষ ছ মাসের কাজে খোলা চাষ নেই কি সেটা তুমি ভুল কাম করলে আর তোমাকে অতগিরি মিললা নি কি খাইটা
3: না আমার 5 লক্ষ যাকে মিলছি আমার
2: এলে লাভ কি
3: লাভ আছে লাভ নইলে সিটি করিয়েছি কি আমি লাভ লাভ আছে আর লাভ নইলে কোনটি করিয়েছি সেটা
2: এলে বলবে তুমি যখন ঋণ আনলা চাষ তোমার এসএসজি গ্রুপ লগে সে ঋণ কোন হলে মাইজি তো কি হ্যাঁ হাই মন ঋণ সুজি না পা

0: লাই বলে বেত কি না আমার বেত
1: আমি সে যদি সে রুম সুদি না পারলা বলে তার ঘরের খাইডাল বেটি আনব বিকবো কাই
0: তুমি গ্রুপ লগে হেঁটে কি আছাস তুমি কি
1: আমি একা প্রেসিডেন্ট আছি
0: আর কাই কাইটা উন্নতি মানে কলাচাস
1: আমার গ্রুপ লগে বলে এবে গোটে খলি মেশিন আনবা পাই আমি নিষ্পতি নেলুছু খলি মেশিন গোটে খলি মেশিন গোটেকে আমি আজ আমি সে দুঃখ কাটি তৈরি করতেলু আমার দিতি রানী গুড়া নাই কি দুঃখ কাটি তৈরি করি আমার সব মা মন সিটি দেখাঠি করি দুঃখ কাটি তৈরি করবো আর সেটা বিকবার সে দাদা গোট করলু সে বিজনেস গোটে সেটা
0: কুকুরা বেপার খাজে কি ছেলে বেপার খাজে কি গাই বেপার খাজে কি তুমি মনে সেটা ছ মাস কে গোটে গোটে বেপার খোলা আছে কি নাই গোটে ব্যাপার একা সবুদিন পাই খোলা আছে
1: নাই এবে আমি কে আমার গ্রুপ মা মন ভিতরে মিশা কে ফোন করিবা করলা তো কে মাথা তাস করলা তো কে ধান তাস করলা তো কেটি ওটক রকম মিশা কে না কারত সব বারো রকম তাস করলা তো
0: এবে বলু আমি তুমি কলাস নি নাই কি চিলি ব্যাপার কি কুকুরা ব্যাপার খাই ব্যাপার প্রথম তুমি কেটি টাকা দেলা নি গ্রুপ লোক কাম করবা কাছে
1: গ্রুপ লোক কাম করবাটা আমাকে লোক দশ এবে গ্রুপ দেব লোক দশ আনলু তো আমি
0: সে লোক দশ তুমি কত মাসে ভিতরে সুজবার আছে
1: এবে মাস কে 3000 লাগা বাঁধলে সেটা কত কত মাস কে ফিটলা নি কি আর গোটাকে মাস ফিটাই দেলু বলছি কলন্তর লাগছি আমি সব মাস কে 2 তারিখ কে 2 তারিখ কে 1 তারিখ কে 1 তারিখ নিগির বাঁধবার আছে
0: এবে তাহলে মিশে দেবার আছে নাহলে মিশে দেবার আছে কি
1: সেমতি আমি সবু মাসে মিশা গ্রুপ আমি গ্রুপ ছাড়া তোর খাইরে আমাকে উন্নতি নাই আমি গ্রুপ কে আমি না ভাঙু আমি গ্রুপ কে একজুট করু বলি আমি মাস মাস কে আমি পয়সা নিয়ে বাঁধবো নি আমার জমাটা মিশা এবে 60,000 লাগে আমি এবে 10 মত ফুর বলক পজিটিভ ফুট মিশা আমার গ্রুপ মা মনের তারপর ফাস দেখবা ট্রেনিং নিয়ে যাইলু
0: এই ট্রেনিং যখন দেলাইনি মাইজিটা কি মনকে সেটা কেটি দিন লেখা দেলাইনি বলিনি
1: আমি মুন্ডাগুড়া ট্রেনিং গেলে 3 দিন লাগা রইলু মুন্ডাগুড়া
0: বিন বিন রকম ট্রেনিং মন দেলাস নি কি কাজ
1: করে ট্রেনিং মন বিন বিন বিন রকম ট্রেনিং মন দে ভাই আমি কষ্ট করলে আগে চানা ঘর মিলছি
0: এলে ঘর চলবাটা কি
1: ঘর চলবাটা বলে এবে মানুষ পিলাকে গোট্টাঙা মিশার না মিললানি অন্তি দান দেবো বলে দেবো মাঙালে মিললানি দান দেবো বলি কন্তি কাটা করলে দেলাই নাকি কাম করলে দেবো মিললানি গরিব মামন কে আজি কেতে উন্নতি কেতে সুবিধা আছে আমি কই না জানো কই না জানো করা
0: জবর সারদা লাগলা তোমার খাতা কে আমি শুনাই দেবো জোয়ার লাগো
1: জোয়ার জোয়ার
2: দেখা পা আজিকালি মাইজিটুকু মনকে ঘরে বসি রত বলি মিশা কই নয় আগে বলে খাইটা বারর কাম খাইটা আইলানি খাইটা না সেটা নজানতে লাই এবে গ্রুপ মন লোকে মিশি করি কেটে সুন্দর বার গালানি পয়সা পত্র হিসাব মিশা জানলানি বুঝলাইনি কাই বিষয়ে দুনিয়া ছাড়লানি এবে নাইনি আজিকালি মাইজিটুকু মনকে জান নইলানি মাইজিটুকু মন তো সব বিষয়ে জানলাইনি এবে এবে ঘরের হিসাব পত্র মিশা জানলাইনি আগে বলে খাইটা অন্য আসে অলপ তো হিসাব পিসার করতে রইলা নলেন নাই আজিকালি মাইজিটি মানে খোয়ে নয় সব বিষয় বে শিখলাইনি নিজে চাষ কলাইনি ব্যাপার কলাইনি এমনি গ্রুপ মন মিশি করি আর এমনি মিটিং মনকে যাই করি গোটে মিটিং লোক খাই খাই শিক্ষা ফাইলাইনি সেটা মিশা সেমান জানি পারলাইনি বড় নিমা নাপা
3: তোকে মুই খাই খইবি গোটে বার যাই রইলি যে হাই গুলা গাঁও রস মাইজি টকিব নাকি বড়িয়া উন্নতি কলাইনি কুকুড়া চাষ কলাইনি কি ছেলি চাষ কলাইনি কি সে কাইটা বলে গছ মন রপি করি প্লান্টেশন করলাইনি বিন বিন রকম কাম মন করি করি তাঙ্কর ভিতরে উন্নতি কলাইনি জানি করি শুনি করি জবর সারদা লাগলা এ তো মুই খইবাটা এবে তো সরকার বিন বিন রকম সব যাক যোজনা মানে কলা আছে সরকার ডাবু মিশা দেলা আছে নিজের উন্নতি কাজে আর নিজের পেট পোষ কাম করতে।

0: এমতি সে আগতে বর্তে রুয়া জবর সারদা লাগলা আর বৈঠক লগে আর বেশি কথা বার্তা
1: জোয়ার জোয়ার
0: গালনি।

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।